अमित कुमार किशोर दा के सुपुत्र साथ दे रहे हैं आशा भोसले जी, ये दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दी है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में देत, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में देत, ये सेल्फ फर खलाइकन मेट आंदरन, ये सेल्फ फर खलाइकन मेट आंदरन दैट कुंत यू वेल देंक एक स्टॉपन दरमी, ये सेल्फ क्लाइन माकन हेलमाल नहीं गुड, jezelf vergelijken met anderen, jezelf klein maken, steeds maar pleasen, blijven hangen in het verleden, twijfelen aan jezelf, dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn, in jezelf geloven. Ja, in jezelf geloven. Voor jezelf kiezen, je grenzen bewaken in het nu leven. Zeer belangrijk, in het nu leven trots zijn, echt trots zijn op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus, eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen. Nee.

किशोरदा मनहर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियों। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म परवरिश निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। That is for Iedereen. That is for Iedereen. This ain't best dude. Ja, this ain't best dude. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.

0: कल की हार भी भूल जा और आज
1: अपने उम्मीदों के आगे धोरो, अपने लक्ष्य प्राप्त करो।
0: तुम्हारी खुशी में मेरी दुनिया बसती है दोस्त, तुम खुश रहते हो तो मेरी दुनिया हंसती है।
1: जिस खुशी की तलाश थी, जिस खुशी की तलाश थी हमें, बस वही हो तुम।
0: और ये बात भी सुनो, ये भी बहुत अहम बात है।
1: खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगा,
0: ना ना, खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगी, लेकिन खुश होकर काम करोगे तो खुशी जरूर से मिलेगी।
1: एंकल टेकन दैट योर इमोशनल स्टेकर वर्थ
0: En dat is dan, je hebt niet altijd gelijk nodig.
1: Nee, je wil niet overal altijd gelijk hebben.
0: Je laat het gewoon maar gaan. Je hebt niet altijd gelijk nodig.
1: Je kunt kritiek ontvangen.
0: Je bewaakt je grenzen.
1: Je kiest je gevechten.
0: Je laat mensen gaan die niet bij je passen.
1: Je vertrouwt meer op jezelf.
0: Je vergelijkt minder.
1: Je herstelt sneller van tegenslagen.
0: Je zoekt geen bevestiging meer.
1: Je kiest voor rust boven drama.
0: Emotionele kracht herken je niet aan hoe hard je vecht.
1: Je herkent het aan de grenzen die je stelt.
0: De rust die je bewaart.
1: De mensen die je durft los te laten.
0: Het vertrouwen dat je in jezelf ontwikkelt.
1: Groeien betekent niet dat je nooit meer valt.
0: Groeien betekent dat je steeds sneller weer opstaat.
1: En welke van deze punten herken jij het meest bij jezelf?

ये भी एक मस्त बड़ी सॉन्ग है, फिल्म के नाम है फागुन 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashree Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhu Bala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.